0: গীতটি সকলোৱে শুনিলা নহয় জানো? তোমালোকে এইবাৰ গীতটি লিখিবাচোন। প্ৰথমে স্থায়ী ভাগ লিখি লোৱা।
1: হম এক হ্যাঁ হম এক থে হম এক রহেঙ্গে। ক্যা লিখা?
2: হম এক হ্যাঁ হম এক থে হম এক রহেঙ্গে।
1: হম এক হ্যাঁ হম এক থে হম এক রহেঙ্গে। ইয়া স্থায়ী হ্যাঁ।
0: স্থায়ী ভাগ লিখিলানে? ইয়াৰ পিছত প্ৰথম অন্তৰাটো লিখিবা।
1: পহলা অন্তৰা লিখিয়ে। অন্তৰে কি পহলি লাইন হয়? মিলকৰ কদম বঢ়ায়েঙ্গে মিলকৰ কদম বঢ়ায়েঙ্গে। দূসৰি পংক্তি হয়? আগে বঢ়তে যায়েঙ্গে আগে বঢ়তে যায়েঙ্গে। হমকো হমকো রোক সকে না কোই হমকো রোক সকে না কোই। হম বায়ু কা হম বায়ু কা বেগ হ্যাঁ।
0: প্রথম অন্তরাটু আকো এবার শুনিবা দে।
1: মিলকর কদম বড়ায়েঙ্গে আগে বড়তে যায়েঙ্গে। হমকো রোক সকে না কোই হম বায়ু কা বেগ হ্যাঁ। লিখা?
2: জি স্যার।
1: আপ পড়িয়ে পহলা অন্তরা।
2: মিলকর কদম বড়ায়েঙ্গে আগে বড়তে যায়েঙ্গে। হমকো রোক সকে না কোই হম বায়ু কা বেগ হ্যাঁ।
0: তারপিছত আকো স্থায়ীলৈ আহিবা।
1: হম এক হ্যাঁ হম এক থে হম এক রহেঙ্গে। হম এক হ্যাঁ হম এক থে হম এক রহেঙ্গে।
0: এতিয়া দ্বিতীয় অন্তরাটো লিখি লোৱা।
1: হম কিসি সে কম নাহি। কিয়া লিখা?
2: হম কিসি সে কম নাহি।
1: হমেঁ কিসি কা ডর নাহি হমেঁ কিসি কা ডর নাহি। তীসরি পংক্তি হ্যায় এক এক মিল গ্যারহ হোতে এক এক মিল গ্যারহ হোতে। হম তব বড়ে দিলের হ্যায় হম তব বড়ে দিলের হ্যায়। মে দুবারা পড়তা হুঁ দূসরে অন্তরে কো। হম কিসি সে কম নাহি হমেঁ কিসি কা ডর নাহি। এক এক মিল গ্যারহ হোতে হম তব বড়ে দিলের হ্যায়। ক্যা লিখা আপনে? আপ পড়িয়ে।
2: হম কিসি সে কম নাহি হমেঁ কিসি কা ডর নাহি। এক এক মিল গ্যারহ হোতে হম তব বড়ে দিলের হ্যায়।
1: ঠিক হ্যায়।
0: তোমালোকে লিখিলা নহয় জানো? ইয়ার পিছত স্থায়ীলৈ আকৌ ঘূৰি আহিবা। দ্বিতীয় অন্তৰাটোৰ পিছত তৃতীয় অন্তৰাটো লিখিবা।
1: জীৱন তৰস বনায়েঙ্গে জীৱন তৰস বনায়েঙ্গে। ধন ধান্য উপজায়েঙ্গে ধন ধান্য উপজায়েঙ্গে। তিসরি পংক্তি হ্যায় কোই মানব দুঃখী রহে না কোই মানব দুঃখী রহে না। এসি সবকি তের হ্যায় লিখ লিয়া?
2: জি স্যার।
1: আমি পড়তা হুঁ আপ দেখ লিজিয়ে। জীবন তরস বনায়েঙ্গে ধন ধান্য উপজায়েঙ্গে কোই মানব দুঃখী রহে না এসি সবকি তের হ্যায়। ইয়ে থা হামারা তীসরা অন্তরা। ফির হামারি স্থায়ী আ যায়েগি। হম এক হ্যায় হম এক থে হম এক রহেঙ্গে। ঠিক হ্যায়?
2: জি স্যার।
1: আব মে পুরা গীত পড়তা হুঁ আপ ভি মেরে সাথ সাথ বোলিয়ে। হম এক

0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: আয়ুর্বেদ, আয়ুর্বেদ প্রাচীন ভারতীয় চিকিৎসাশাস্ত্র। মূল সংস্কৃত আয়ুর্বেদর আয়ুর অর্থ হল জীবন বা প্রাণ, আর বেদর অর্থ হল জ্ঞান বা বহল অর্থ বিজ্ঞান, অর্থাৎ যি জ্ঞানের সহায়ত সুস্থ জীবন লাভ করব পারি সিয়ে আয়ুর্বেদ। এই শাস্ত্রর বিধান অনুসরি করা চিকিৎসা পদ্ধতিয়ে হল আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি। অথর্ববেদত আয়ুর্বেদর প্রথম উল্লেখ পোৱা যায়। পাছত বিভিন্ন ঋষিয়ে রোগ আরোগ্যর বিধান সংক্রান্তীয় ১৬খন গ্রন্থ বা সংহিতা রচনা করে। তক্ষশীলা বিশ্ববিদ্যালয়ত আয়ুর্বেদ শিক্ষাদানের উল্লেখ পোৱা যায়। আয়ুর্বেদ শাস্ত্রর দুখন উল্লেখযোগ্য গ্রন্থ হল চরক সংহিতা আর সুশ্রুত সংহিতা। চরক সংহিতার রচয়িতা চরক ঋষি এজন প্রখ্যাত চিকিৎসক। তেওঁৰ এই গ্রন্থখনিক চিকিৎসা বিজ্ঞানের মূল গ্রন্থ বুলি ধরা হয়। ইয়াত শরীর সংস্থান, শাস্ত্রীয় চিকিৎসা পদ্ধতি, ঋতুবিশেষে স্বাস্থ্য রক্ষাবিধি, রোগ নিদান আর উদ্ভিদের গুণ আদির বর্ণনা আছে। ইয়াত ঔষধ হিসাবে প্রায় ১১০০ উদ্ভিদেরও উল্লেখ পোৱা যায়। সুশ্রুত সংহিতার রচয়িতা সুশ্রুত আছিল খ্যাতিমান শৈল চিকিৎসক। শৈল চিকিৎসার সহায়ত রোগের চিকিৎসার বিষয়ে তেওঁ এই গ্রন্থত লিখিত হয়ে গৈছে। এই গ্রন্থত প্রায় ১১০০ ঔষধি উদ্ভিদের উল্লেখ পোৱা যায়। তদুপরি দুয়োখন গ্রন্থতে বিভিন্ন প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গর ঔষধি গুণের উল্লেখ আছে। একদরে উদ্ভিদসমূহর বিভিন্ন অংশর গুণাগুণ আর ইয়ার প্রয়োগ বিধির কথাও দুয়োখন গ্রন্থতে আছে। মহর পরে যে মেলেরিয়া রোগ হয় সেই কথাও সুশ্রুত সংহিতাত উল্লেখ করা হয়েছে। তরুণ বাগভট্ট নামৰ চিকিৎসক এজনে রচনা করা অষ্টাঙ্গ হৃদয় সংহিতা নামৰ গ্রন্থত আয়ুর্বেদ শাস্ত্রক আঠ ভাগত ভাগ করা হয়েছে। সেই ভাগকেইটা হল শৈল, হালাকা, কায় চিকিৎসা, ভূতবিদ্যা, কৌমার ভৃত্ত, অঙ্গতন্ত্র, রসায়ন আর বাজীকরণ। আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির চিকিৎসা বায়ু, পিত্ত আর কফ এই তিনিটার উপর নির্ভর করে। এই তিনিবিধক ত্রিদোষ বোলা হয় আর এই তিনিদোষ পরীক্ষাক ত্রিদোষ বিচার করা বলে কয়। আয়ুর্বেদ অনুসরি মানব জীবন হল শরীর, মন আর আত্মার সামগ্রিক প্রকাশ। সুস্বাস্থ্যর বাবে এই তিনিওটাই শক্তিশালী আর সমতুল অবস্থাত থাকিব লাগে। হে এই পদ্ধতিত চিকিৎসা রোগীর নির্দিষ্ট রোগের উপর একমাত্র গুরুত্ব নিদি রোগীর সামগ্রিক স্বাস্থ্য রক্ষাটো সমধিক গুরুত্ব দি সেই অনুসারে চিকিৎসাবিধি নির্ণয় করা হয়। আয়োডিন, গাঢ় ধূসর বরণের একটা কঠিন মৌলিক পদার্থ আয়োডিন। সামান্য উদ্যায়ী গোটা অবস্থারপর পোনে পোনে বাষ্পীয় অবস্থালে যাবপরা এইবিধ পদার্থ বায়ুত উন্মুক্ত করে রাখিলে বেগুনিয়া রঙের ধোঁয়াত পরিণত হয়ে উড়ি যায়। পানীত প্রায় গলি না যায়, কিন্তু অ্যালকোহলত লগেলগে গলে। এই দ্রবর নাম টিংসার আয়োডিন, যি কটা ছিঙার জীবাণু প্রতিরোধক রূপে ব্যবহার করা হয়। বিভিন্ন সামুদ্রিক উদ্ভিদ আর দক্ষিণ আমেরিকার চিলিত পোৱা চিলি সলপিটার নামের এটি খনিজ পদার্থত যৌগর রূপত আয়োডিন পোৱা যায়। ইয়ারপর বিশুদ্ধ আয়োডিন পৃথক করা হয়। বিভিন্ন পদার্থর লগত হওয়া ইয়ার রাসায়নিক মিলনত বিভিন্ন আয়োডাইড সল্ট বা আয়োডিনযুক্ত লবণের সৃষ্টি হয়। বিভিন্ন খাদ্যদ্রব্যত সামান্য আয়োডিন থাকে। খাদ্যত আয়োডিনের অভাব হলে ডিঙির উখোহা রোগ হব পারে। বিভিন্ন আয়োডাইড সল্ট ঔষধ আর ফটোগ্রাফি শিল্পত ব্যবহার করা হয়। সাধারণ খোৱা নিমখতো আয়োডিন দিয়া থাকে। ১৮১১ চনত আয়োডিন আবিষ্কার হয়। গ্রীক শব্দ আয়োএইচৰ পৰা আয়োডিন শব্দর উদ্ভব হয়েছে। ইয়ার অর্থ হল বেঙুনিয়া।

0: জ্ঞান বিজ্ঞান অনুষ্ঠানটি যুগুতাই আগবঢ়ালে প্রবাল কুমার শর্মায়।
1: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু নিয়োগ বাতৰি, আগবঢ়াইছে উৎপল বৰাই।
2: এয়াৰপোর্ট অথরিটি অব ইন্ডিয়া নামৰ সংগঠনত খালি

সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেক আপ প্যাকেজ।

মেঘে গিরগির করে, হির হির মেঘে করে, থানি দিউ রিনু নল খুদনি দিউ আরু, থানি দিউ রিনু নল খুদনি দিউ আরু, মহাজনর নিথুর বুধি হহু কেলে বারু।

জুনা করে রাগি বতাহত বিয়পি ফুলরে পাহিতে তোমারে হাহিতি দেখা যেন লাগিল জুনা করে।

0: সকল জাতীয় পরিস্থিতির কোনো এক মোর পরম বন্ধুয়ে মূল প্রতিষ্ঠার বাবে করা জীবনজোড়া ব্যর্থ সংগ্রাম নামত এই নাটক উৎসর্গিত।
1: কুকুরনেশিয়া মানব নাটকের প্রযোজনা নীলু চক্রবর্তী।

0: হ্যালো, কনজারভেটর বর্মন আছে না? হয়, ধরিছো। হ্যালো বর্মন, মই চৌধুরী, প্রফেসর চৌধুরীয়ে কৈছো। নহয় নহয়, ইউনিভার্সিটির এন্থ্রোপোলজি, হয় নৃতত্ব, ভালে আছো। আপনাক বিচারিছিল একটা কথার কারণে। হয় হয়, সেই কথাটোৱে, রামসাং হাবির সেই কুকুরনিচিয়া মানুষখিনি। হয় হয়, তাকেইতো, মই খবর পাইছো সিহঁত বোলে মরি প্রায় শেষ হয়ে আহিছে। মাত্র এটা পরিয়াল, মানে মতা মাইকী আহাল আর পোয়ালি এটাহে আছে। মানে আসল কথাটো কি জানে, সিহঁতর সংখ্যা তেনে কমতো, সেই অঞ্চলত আসল কুকুরনিচার সংখ্যা ঢের। মানুষের মগজু, সিহঁতর বুদ্ধি আছে, কিন্তু কুকুরনিচিয়া বড় আট দহটায় সিহঁতর একোটাক ধরলে সিহঁতে নোৱাৰে, সিহঁতর কামুরি বখলিয়াই পেলায়। তেনে দৃশ্য মই নিজে দেখিছো।
1: কি কলে?
0: হয় হয় হয়, মই তাকে ভাবিছো, মই পোয়ালিটুক ধরিম। আপনাকে মোক আকৌ এবার সহায় করক, মই এবার আমসামলৈ যাওঁ।
1: কি কলে?
0: ডিএফও শইকীয়া। হয় হয়, ভাল হব, তাই ভাল হব। আই এম সো গ্রেটফুল, যাবার আমি অবজারভেশনত যাওঁতে তেওঁ বেশ সহায় কৰিছিল। নাই, মই অকলে, কালিকে যাব খুজু।
1: হয়, কাইলৈকে।
0: অশেষ ধন্যবাদ বর্মন, এদিছো। হ্যাঁ, থ্যাংক ইউ।

0: সাহাব কুকুনি সে বড় গোল গই
1: সাহাব টস্ট ভালকে মার
0: সাহাব
1: ও হ্যাঁ দুইটা মরছি হ্যাঁ হিলটুর উপর সে ট্রেজারি লুটুরি পুটুরি দুইটা মরি আছে
0: সাহাব হুটু সাহাব
1: কি ও হ্যাঁ এই পয়েন্টটু ঘর পর উলাইছে হ্যাঁ হ্যাঁ হাতত চুঙা হিলে টুকুরা লই
0: সাহাব ফান পেলাম
1: পেলা ধর
0: ঠিক মতো পড়েছে ফান ডিঙিত লাগি ধরেছে সাহাব
1: টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান টান ট

0: রমু, রমু।
1: ও রিমা, কি হল?
0: কফি কাপ অথনেই দি গলো, তুমি না খালা দেখুন। সেসাই হয়ে গল, নতুন কয়েক কাপ করে আনো।
1: না না লাগে, সেসা কফি হব।
0: রাতি 2 বাজি গল, বোলা হবা গল।
1: রিমা, তুমি শুই থাকা গই, কে উঠি আইসা? মই এতিয়া এক মুহূর্ত ইয়াক আঁতৰিব নোৱাৰো, মোৰ এতিয়া ভীষণ জটিল সময়। প্লিজ রিমা, তুমি যোৱা, হোৱা গৈ।
0: বহু

0: নর্মেল ডেলিভারি নহব যেন পাইছো।
1: হেৰি, কিবা অঘটন নহয় তো?
2: কেস বৰ সিরিয়াস, সন্তান আর মাক দুইজনকে বসাব হয়তো নোৱাৰিম।
0: এ আপনি কি কৈছে ডক্টর?
2: ইয়েস, দুইজনকে বসাব নোৱাৰিম। আপনার কাক লাগে, সন্তান নে মাকক? চিন্তা করক, মই আকো আহিম।
0: নয় নয়, এজন নহয় দুইজনকে লাগিব। তুমি যোৱাচোন নির্মালি, ডাক্তর কোৱাগৈ, যিমান টকা লাগে সিমান দিন।
1: সময় গৈছো বাৰু,
0: ডাক্তরে দুইজনকে বসাই দিয়ক, নহলে নহলে নিরূপম তুই কি ভাবিছ?
3: মই দেউতা,
1: ডাক্তরে কলে দুইজনকে বসাটো অসম্ভব বোলে।
0: তেন্তে তেতিয়া কি হব নিরূপম? ও মোমায়ে কাইছে।
4: মই ঘরলে গৈ রজনীর মুখৰ পৰা হে কথাটো গম পালো। এতিয়া ভাগিনজনীৰ অবস্থা কেনে?
1: লোৰা হলে সলে হল।
4: এই চাও, আহছো না, হা বন্ধনা, আহছো
1: বল।
2: আ কোক কাক লাগে, সন্তান নে মাকক? সোনকালে কোক, দেরি হলে দুইটাকে হেরুয়াব লাগিব।
0: আমার দুইটাকে লাগে ডক্টর।
2: কিমান বার কইছো দুইজনক বসাতো একেবারে অসম্ভব। কাক লাগে কোক, বিগ কুইক।
3: মুখ মুখ সন্তানটো লাগে ডক্টর।
0: নিরূপম,
2: ইয়েস সন্তানই পাবো।
0: নিরূপম, ইয়াতো কি করিলি?
3: দেউতা,
0: নাই নাই নাই, ইয়া ইয়া হব নোৱাৰে।
3: উপায় নাই,
0: ইয়া হব নোৱাৰে নিরূপম।
3: উপায় নাই দেউতা, এদিন এটা সন্তান হেরুয়াই আজি আর একটা সন্তান মই হেরুয়াব নোৱাৰো। এইটো সন্তান হেরুয়ালে মই মই পাগল হয়ে যাম দেউতা, মই আত্মহত্যা করবো লাগিব দেউতা।
0: নিরূপম,
3: মই জিয়াই থাকিব খুঁজো দেউতা, মই মই জিয়াই থাকিব খুঁজো।
0: নিরূপম নিরূপম নিরূপম।

0: কোন মোর কোনো লড়া ফুড়া নাই বুঝছো, মোর বিয়া হওয়া পাঁচ বছর হয়ে গেল বুঝছ, বুঝছো না?
1: বুঝিস, পাঁচ বছর হয়ে গেল
0: লড়া ছোৱালী নহল,
1: ঈশ্বরে নিদি
0: ননসেন্স, মাক বাপেক থাকুতে ঈশ্বরে কিয় হস্তক্ষেপ করিব হা, ঈশ্বরের গাত দুঃখ জাপি দিলে নহব বুঝছ, মোর পত্নী নিবিচার লড়া ছোৱালী হলে বোলে তেও বুড়ি হয়ে যাব, বডি নষ্ট হয়ে যাব, এতিয়া মোর চাকরিও নাই, সব ফিনিশ। আচ্ছা কসন, তুই মোক কিয় রখাইছিলি, বেয়া নাপাবি বুঝছ, মই দুঃখ দিছো,
1: মানে মোর ভতিজা কণ বাপু গুৱাহাটীত থাকে, মই তার ঘর বিচাৰি ফুৰিছো, ভাবিলো দেউতাই
0: ভদ্রলোক ধরব, দিনত হলে মানুষ হাহিলে হেতেন বুঝছো, আজি দুমাহ আগলকে সরকারি গাড়ি ফুড়ি নিজের এক, তারপর সব গোল অল্প দিন রিক্সা, তারপর পয়দল,
1: গ্রহগতি বেয়া হলে,
0: গ্রহগতি বেয়া ধর, বড় বেয়া মানুষ বুঝছো, গ্রহর ইয়াত কি কথা আছে, আগরে পুরা শ শ হাজার হাজার কমক মারি আছে বুঝছো, ধরা পড়া নাছিল, তারপর দিন একেলগে পঞ্চাশ হাজার টাকা মারি দিল আর ধরা পড়ে গেল, রিক্সা ডাইনে ডাইনে ডাইনে ছিল,
1: সেইটো গ্রহরে দুঃখ বাবু,
0: রাইট রাইট, তো ঠিকই কইছো, তয় কোয়া কথা তো মিছা না, গ্রহ মানে কিন্তু এইটু মাই কি গ্রহ বুঝছো, এই গোবর
1: কি
0: বিড়ি আছে,
1: বিড়ি
0: হ্যাঁ মেট্রিক পরীক্ষাত অঙ্কত মই লেটার পাইছিল বুঝছো, কিন্তু মোর জীবনের অঙ্কর বহিত চালা আসল অঙ্কটাই ভুল করে পেলাম, শূন্য পাত বুঝছো, মা দেউতাই গাঁর ছোৱালী বিয়া করাবলে কৈছিল, মই নামানি টাউনত করা, ঘরত মায় পুয়া গধূলি গোসাঁই ঘরত চাকি দিয়ে এক ঘন্টা জব করে, আর মোর পত্নী নিশা বারো বজালেকে ক্লাব অ্যাটেন্ড করে রাতি পুয়া দশ বজালেকে নাক বজায় শুই থাকে, তাই মোর গ্রহ বুঝছো, এই মাইকী গ্রহর বাবে খোসর নামত খাজ জাপ মরা দেউতার লড়া, মই হলু খোস খোস, চাকরিটো মো চাকরিটো এই গ্রহটোই খালে বুঝছো, বাবু কাক কয়,
1: মানে সেইবোৰ আৰু, মানে যাৰ কাপোৰ কানি অলপ দামী, হাতত হাত ঘড়ি, চকুত চশমা,
0: রাইট, দেন ইউ আর রাইট, ফুল মার্কস, তুই একদম মার মার মার গোবর, কাকর তু যাত মই ভালে পালো বুঝছো, আরে ঝামেলা গো, রিক্সা হ্যাঁ এয়া রুকো রুকো রুকো রুকো রুকো, বাস গোবর ইয়ার টাকাটা দি দে, এইটাই মোর ঘর বুঝছো,
1: একেবারে রাজ করেন,
0: একেবারে রাজ করেন, ঘোষ খোয়া টকার আর এমা পাশত বিক্রি হব,
1: তেতিয়া থাকিব কোত,
0: গাঁও লড়া গাঁও, প্রথমতে গাঁও মানুষ অল্প সহায় করব বুঝছো, লাহে লাহে ম্যানেজ হয়ে যাব, মোর লগতা ভাত খালি,
1: না ভাত খালি না, মানে
0: খুব বেয়া কাম করিছ বুঝছো, তো খুব বেয়া কাম করিছ, ভাত নোখোৱা তো বেয়া কথা, খাব লাগে ভাত, মরি বলে কি আহিছিলি,
1: চাকরি এটা বিচারি,
0: হ্যাঁ

0: গোবর, তো এটা প্রকাণ্ড বলদ গরু।
1: দেরি
0: হয়ে গেল, ইউ আর লেট, ইউ আর ভেরি লেট। বুঝছো, অলপ দিন আগতে হওয়া হলে মই তোক চাকৰি দিলো হেঁতেন, 100-200 টকাতে বহুত চাকৰি দিলো, বুঝছো, খুব সস্তাতে। হ্যাঁ, আই মাস্তান, আই মাস্তান, মাস্তান, সালাম ম্যাম সাহাব, জহন্নামে যা তহত, জহন্নামে যা তহত, মই সালা বাঁচি গেলো।

0: Yut. Yut, cabut.
1: Unut. Ini mana komol ya? Hikka kori puat pakar etangko ekhon pandu kanat jamat hikki. Dhara puri chis. Tar dine etu kura koi mangkho kati kauri khogun at kura hogo. Aru kunu mai tene kam kori cha jodi. Bhale bhale khoi kari le baba jiya hoi to khama kori. Dhara puri le kintu basa rakhano kori. Aru kon? Kono manu hat kono kotha kogun at. Baba e tohato ar dharma ha? Badai dike.
2: Dost, uri so ispai piyapi di puri se. যতে সাধু সন্যাসী ভিক্ষাই পাইছে ধরি থানালে নিয়ে জেরা করেছে তুমি কথা বলব লাহে লাহে কবাসন ও কোন মিলি থাকে কি পাত্তা
1: তো হেতু হেতু
2: এই উঠ উঠ ফাগুন ফাগুন
3: গোবর দেউতাইছর
2: মনারে কি
3: বজার বস্তু দেউতাইছর
2: তো সফা বনা দিয়া যাওকে
1: শালা
2: আমার সকুত ঢলি মালিক কি কি করলাইছে
3: আয়ো দাদ ভাই গল দাদ ভাই ম মইনু কি জগ কইল মইনু কি জগ
1: বাবা ওসলে লৈ যাও লোক এই বল

0: হৃদয়ের সংখ্যালঘু কোনো সম্প্রদায়ের ভয়ার্ত মন্ত্রীর নুফুটা আর।
1: শ্রোতাসকল, গীতালী অনুষ্ঠানৰ শেষত শুনাব লৈছোঁ মহম্মদ ৰফিৰ কণ্ঠৰ এই গীতটি।

মৃত্যু বিজয় করব লাগিব স্বাধীনতার খুলি দুয়ার বিশ্ব বিজয় ন জুয়ান বিশ্ব বিজয় ন জুয়ান বিশ্ব বিজয় ন জুয়ান বিশ্ব বিজয় ন জুয়ান অগ্নি বৃষ্টি আহিব লাগিছে গর্জে বর্জপাত শিলা বৃষ্টি ভূমিকম্প হব উল্কাপাত বিশ্ব বিজয় ন জুয়ান।

0: শ্রোতাসকলে ইমান পরে হিরণ্যকুমার নাথ রচিত প্রামাণ্য আলেখ্য ঢেকিয়া জুলিয়ে রিঙিয়ায় শুনিলে। আলেখ্যখনির মূল কথাংশত ভাগ ললে প্রশান্ত দাস আর রুবি বরাই। বিভিন্ন পুরুষ চরিত্রত অংশগ্রহণ করিলে ক্রমে জান তালুকদার, রঞ্জিত বরা, অবনী কুমার বরা, তাজ হুসেন, পূর্ণ বড়ুয়া, নয়ন দৈমারী, কার্তিক হাজরিকা আর রাতুল তালুকদারে। মহিলা চরিত্রত অংশগ্রহণ করিলে ডেইজি হাজরিকা, অংশুমালা দত্ত আর প্রণীতা শইকীয়া তালুকদারে। গীতাংশত ভাগ ললে জ্যোতিরঞ্জন নাথ, জয়ন্ত বনিয়া, অঞ্জন নাথ, কঙ্কনা কাকতি, প্রণামী বরঠাকুর আর শিশুশিল্পী পরিস্মিতা বড়ুয়ায়। রাতুল তালুকদারের সম্পাদনার আলেখ্যখনির প্রযোজনা রাজীব বড়ুয়ার।
1: শ্রোতাসকলে আলেখ্যখনি শুনিলে। এয়া আকাশবাণী তেজপুৰ।